আমরা এই বিরাট চোখ সিপিএন চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন চালিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হার্ড অ্যান্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগড়ো ঘর মাই ব্যাংক মাই সব স্কুল অফিস দুম সুকেই সান সস্তা মা বিগড়ো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় ঝুষে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা থাও আমার মনে হয় 0145547887 98 4 20 35 541 হ্যাঁ ভয় গুড ভেরি গুড ভেরি গুড।

0: কেটাও আজ তো আমরা সারপ্রাইজ।
1: আসমা, কয়টা আমরা সারপ্রাইজ?
2: ও সারপ্রাইজ,
0: ইয়েস
2: বেবি।
3: থ্যাংক ইউ দেবে, জুম
2: বাই
0: বাই। এত তেল ইচ্ছা পুরা।
4: हिजोसम्म त्यस्तो गोते, आज चाहिँ स्मार्ट।
5: केही त गडबड छ, म पत्ता लाउँछु।

Más daño con muchas gays, pirle, con mela, con ena y mosto, ¿no? Hombre, virar su cuchipian, churi ya payo, ti computer, quinta, anduque, esto pa' enchatar y autuche. কম্পিউটার বিক্রি করলে শিকাওলে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হার্ডওয়ার অ্যান্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার হোনি সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস দুন সুকে স্থান সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার তো ব্যাটারি পানি পাইছে সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি জোড়িছে থাও আমার মনে হয় রাগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইলেন ঝুঁছে আর এই ফোন নম্বর 0215547787 9842535141 হ্যাঁ ভয় গুড ভেরি গুড ভেরি গুড।